0: ওয়াও ইয়াওমারে কাউছারে মিংলা সাউ বিবর্মা ইউতুল ইয়াওয়ালা
1: হাজুর
0: নাইস ড্রেস